0: তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন? যোগী একমাত্র মুক্তির উপায়, যোগী আনন্দ, যোগী প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Shri Narendra Modi is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Shri R. N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही हैं। भारत में हिमालय से लेकर हिंद महासागर तक, पूर्वोत्तर और पूरब में बंगाल से लेकर पश्चिम में सौराष्ट्र तक, पूरा देश योग की ऊर्जा से, चैतन्य से भरा हुआ नजर आ रहा है। पूरा देश, पूरा विश्व एक दूसरे से

বাইসি তো কিনা গিথং তরুণ চি নিউ বাইসি কে হাতে কী তুরু কাশানু দেশু চেই জি ছান তাই নিটু ইমদিয়ান তো নিউ জোর খে হাত কী বই চেই কী ওয়াল দাম তরি কাস তো মাউ মেহনত তং একে লগন সু লাইনশি নিউ জোর খে হাত কী বই তালিম হি ইত ওহে জরিয়া নিউ কী কাশাঙা এসা দাম তরি কাস তালিম লন্না তংমা হাসিল লন্না তংমা জুস মা আপুং ফায়দা তো তুচি তো নিউ লেকিন খে হাত কী বই কাশাঙা জু ইমতিহান পং দো লন্নন এসা দাম তরি কাস চেই ছাঙা জু চালস কী বই গলি জু উতরিন লন্তরুং জু পাতং তাজ নিউ লেকিন হোসলা নিমা তংমা কাশাঙা খে হাত কী বই দো দু দো মাধ্যম দিন তেতরা মেহনত লানশো তো কাশাঙা খে হাত কী মাউ মঞ্জিল পং হাসিল লানস নিউ জু জরুরি মানি কী বই তোরো নিশ হাজার ছাঙাস নিশ হাজার নিশরা ছাঙাস দোক জু ইমতিহান রানশি নিউ লেকিন খে হাত কী বই দোক জোরলি কাশাঙা জোর খেয়াজ কী বই এসা দাম তরি কাস তোক দোলান্না তংমা তোপুং মাউ তাই সওয়াল ফাইদেমন নিউ লেকিন খে হাত কী বই জোর কাশাঙা মন মন পংলি জোর এসা ছাঙানু খে হাত কী বই এসা দাম তরি কাস দোবনু হে হে ইপোলটং মাহাচি মাতংমা আইপোলটং তু তাই প্রয়াস রান দোলানু তাই দোলানিক নিউ লেকিন খে হাত কী বই কাশাঙা তালিম হি দো কী বই কাশাঙানু ওয়াল দাম নাই কে কে মা এসা দাম তরি কা তুরু কোষ্টং লন্না তংমা নাসুম কাশাঙ তাই ওয়াল ফাইদেমন নিউ খে হাত কী বই জোর ছাঙানু বুধি ডান টপকলি মাল্লান এসা দাম তরি কা ই দোস্তানা সম্মান তামা তংমা জু ওয়াল ফাইদেমন নি তো নিউ বাইসি কাজটা তোমা দো কিনানু বিরং বিরং আই কি থং সুনে চুনি রঞ্জিত বাইসি সয়ুম ডোলমানাই কে জুগনু কাদো জুগিতা।